0: China India nu ada survey in EP 2020 survey se de document pe nu kuch survey findings ka to code bas de code nu se ngata 5 crore phua de foundational literacy and numeracy tisri class India phusa HU chaminu machana dyas bas se phusa sahop kam bo chinu dyas bas se sugulana drop out chinu dyas bas se khwa sahop chut pe nu machit pe nu khom piche lusin lusin chinu chana 5 crore phu je ban ngata learning crisis zere zere learning crisis is chok shon sin ta do ek emergency zon sin chana emergency chana mission moti kar shul jen de phyang ta nipun bharat mission os sin ki this stage pe kang ta mission moti kang ta shul bo shadu che jena prun do chu pru pishe lu sin the skills pu kha de particular stage pe kar los pe nu malos pa na koi pura zindagi de ka depend chin dos bas kho pura aane wale life koi kharab chin China, अब हमें मिशन मोड पे ये चलाना है इसीलिए निपुण भारत मिशन इनकी निपुण भारत मिशन ये मकसद पे दिया इनकी 2021 स्टार्ट हो 26-27 यहाँ था हर बच्चा जो तीसरी क्लास में पहुंचता है उसको फाउंडेशनल लिटरेसी न्यूमरेसी होता है एचयू बचे ताकि कोई आगे का फर्दर पढ़ाई कोई आसान हो
1: डॉक्टर साहब तो दी पॉलिसी मतलब पॉलिसी की लोकल लैंग्वेज पे ग जगह skat po na das kat pem shun la sa ton de kam se kam panch class su pa cha na dius chi fayde cha cha
0: mata local language use bo de cha maqsad chi chi tu in chu ke nga ta di research basic nga ta di pata shun sun chu ke nga ta free thought po original thought po local khuri mother tongue pe develop cha chin chu cha na cham chi pro right thought ti basic ka kho input ka te ona kho chi sun zyada ঠিক তরিকে সমস্যা নন ট্রিভেল কনসেপ্ট নন ট্রিভেল যেমন অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট অফ ফ্রো চুচা মিনস ফ্রো দে টাইম পে কা ওই পার্টিকুলার স্টেজ এইট ক্লাস দে প্রিফারেবলি এইট ক্লাস
1: ক্লাস
0: কি ফিফথ ক্লাস বেসিক ফাউন্ডেশনাল স্টেজ পে তো মাদার টং ইউজ করনা হি করনা হ্যায় লেকিন প্রেফারেবলি এইট তক করনা হ্যায় চে জমান ইংলিশ ল্যাঙ্গুয়েজ পং আতা বাহারি ল্যাঙ্গুয়েজ মত ইউজ বাস ইনদে মত ইন্ডিয়া নো হর গাঁও ইয়া নো ইয়া হর এরিয়া হর ডিস্ট্রিক্ট নো আলাগ আলাগ ল্যাঙ্গুয়েজ হত মত লাদাখ আলতা না মত কারগিল আলতা না মত পুরকি বলতি শিনা বহুত সারে ডাইলেক্টস মত স্কাত হত দিস কাত পেনো ফ্রি তরবিয়ত পো কেসিনা ফ্রু স্কুল এন্ট্রি তিন জন এন্ট্রি বানা প্রিস্কুলিয়াম দে সাপ্যাং খুয়ে স্কাচি খুয়ে লোপস খুয়ে এক্সপিরিয়েন্স খুয়া লোপস
1: থপস
0: থপস দে সাওয়া এ মিডিয়াম পো খুয়া খুরি মাদার টং পে আমেস কাত পে কা থপসি দে আমেস কাত পে কা খুয়া গোজের চা খুয়া কারকুং জের চা খুয়া পাপা জের চা থুপা জের চা আপো জের চা আপি জের চা দুনগা মা খুয়া লোপস আব জুহি দি গাতা স্কুলে ইয়ো মন খুয়া ইয়াং ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস বানে ইয়াং ল্যাঙ্গুয়েজ জের গোমাজের ডোরজের কারকুমাজের উইন্ডোজের ফাদারজের মাদারজের চানা পুয়া এস্টিক সোশি চেজিন সুক চানা কো চিজ পু সামাশ হ্যাঁ জামেন সুক এন্ড দ্যাটস অল দা বহুত সারে কনসেপ্ট তো আতে ইন্ট্রোডিউস বিথ হিন্দি আমি উর্দু আমি ইংলিশ আমি মাদার টং পু আতা ইউজ বস মাদার টং পু চে ইউজ বস চে জামেন কো এক্সপেরিয়েন্স ই মাদার টং ইয়া ডেভেলপ সোজ নিয়ম্বো নিয়ম্বো ফ্রি বেসিক থট পু কো মাদার টং ইয়া উচে চানা মাদার টং পু আতা সোর্স ইউজ বস বাকি ল্যাঙ্গুয়েজ পু লোপস পিপিয়া মাদার টং সোর্স দো নিয়ম্বো নিয়ম্বো শুলচা এ ল্যাঙ্গুয়েজ পর লোপস পি পিয়া গাতি কান কারগিল লাদা কন্টেক্স সঙ্গে ছানা ইমিডিয়েটলি দো মিরর চাই কি এ ল্যাঙ্গুয়েজ পর ফাংস না ডি ল্যাঙ্গুয়েজ পর সব মিরর চাই কি ডি ল্যাঙ্গুয়েজ পর নিয়ম নিয়ম শুলচা যে জামা ডি ল্যাঙ্গুয়েজ পর চিকপান কো খুরি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট টা কোয়ে অরিজিনাল থট পর রাই মাদার টং পে ডেভেলপ চাই সিন ইয়া রিসার্চ ইদিও পতো সন কি জাম সে ফ্রু মাদার টং কা হোল ইয়ত কো আদার টং লোপস পর মা সমো চাই লোপস দে ল্যাঙ্গুয়েজ পর কো মানা ফিউলন না মানে রিচ সচিন সুক জেসি কি গাং আরি পুরকি ল্যাঙ্গুয়েজ আনু নি স্কাত মন আর দেমে নি লা ভোকাবুলারি মন মংমত চিজ কাচিং আ পাতা হার চিজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড গা ডেভেলপ সং সুক চানা গা ইংলিশ স্টাফ না ইংলিশ পলোপস বানা নি দ্যা থট পো দ্যা ভোকাবুলারি দ্যা ডেভেলপ সচিন সুক তে মান ইনরিচিং সচিন সুক চানা দ্যা নু কো ফারদার কো ডেভেলপ বাই ইন জিন সুপে দ্যা নু চো চো লাং আ তাং আ তি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পো প্রমোট বে ফিয়া ইন কি ইন্ডিয়ান উক মা ইন্ডিয়া এ বহুত রিচ ল্যাঙ্গুয়েজ মে ডাইভার্স কালচার হে দে কালচার ই বেস চিচিং আতি ল্যাঙ্গুয়েজ পে দে ল্যাঙ্গুয়েজ পে বসে গাতা গাতি কালচার সমাজ হাউচিন দে ল্যাঙ্গুয়েজ পে বসে গাতা গাতি হিস্ট্রি সমাজ পে হাউচিন পাস সমাজ হাউচিন দো বসে গাতি ল্যাঙ্গুয়েজ পে প্রমোট বে পে গাতা আজিন চকি মাদার টং কো জ্যাদা প্রমোট করনে মাদার টং মে বচ্চে কা লার্নিং হোনা চাহিয়ে
1: ডক্টর সাহেব তা দিয়া ইয়াং স্পেরা চিচি দিয়া দুক দে পার্সোনাল লাগাতে ডিভিশন বাতে আর্ট কমার্স জরে ইয়া ভোকেশনাল এডুকেশন জরে গাতা শুন লা দেনে সাবজেক্ট চয়েস পো এরিয়া বাড়াই চি বসে বাজু
0: পার্সোনাল লাগাতা আর্টস সায়েন্স জরে স্ট্রিক্ট ডিভিশন হতে
1: বিলকুল
0: আর্টস লেন খান পো সায়েন্স লেন মিয়েন চা স্টিম লেন পো সায়েন্স লেন পো

чанин ин матби катушиг инцук дисколан дас флепчукча universal access to information zerbana di mul pika ses pralkhan mimangsun gangma gar goshayat pi chorun information ngate zeratang khungsakpa hleptuk au mimas gangmi hak enang duangate universal access to information zere zerbach space lakuna shelsap kan frunla gaume ni chokna scholarship chanadi scholarship is korla chor frunla lepchas pumana khachan sung gaus base khan dunikana fanke lenmayanat yang atas zerna spanthang rgosha yot khan mimang sunla pagzi ga jaga jaga medical camp chik ya doctor mata fesparik yun se na katuk ni tarikh reng stana katuk dijakpu namna guzuk song khan in sukler bana goma dijakpu unesco sana lo nistung chogen guzuk bas khan in minsuk yang lobing ma september je nishur sabgyadla মাল্লা খুঁ জেরা ইউনেস্কোস খাস কোতাস খান ইনমিন সুক ইনফরমেশন ইয়ানি সোর গাতা চি গানা তোবে জেবানা রেডিও এ গাসনা লাগাতা থববাত পিন মাংসে টিভি গানা নিউজ পেপার اخبار ইয়াং লাইব্রেরি দুনা গাওমে নি গাতা অফিস উনি কানা গাতা দে সোরন তোবে দারে সি তুস পিয়ান জেরবানা গাতা মোবাইল ফোন টেকনোলজি গাতা অ্যাডভান্স সং দুনি জারিয়ে কা সোশ্যাল মিডিয়া জারিয়ে কা গাতা দি সোরন দি ফ্রিনুন গাতা সাপা লেপে ni universal access to information zerbana ngata ga chhor jik mimang zangma sakpa lep na ka tuk chi fan kheri gyu zerbana sakpa chik pehla na fan khima na mangmi gyu tang health care anu ka ta ngatis ar deluxe di long pen ka tulta na ka tuk ngata snal la zersang ga mimang sakpa ngata ar deluxe skola online di chhorun malhep na ka tuk yaga sawishika rokhsik gaumeni chokna lep chugen dunda ga du ngatang mimang sakpa malep na ga tu ngata duni kana fan ke len ma miyan cha yang ni sire sika ngates taimil talimi lo penok shesi lo pen ka tulta na ga tu ngati shun la online daksan ngata class rule ju online ngata khwa library jerna taksa snal la ngata chu chu library chang cha ngata physically dhone no ngata shokbu sil sil be ngata ata jerwet pin dare ngates online mobile phone unika ya laptop computer unika ngates digital library jere du nikana ngates sil ta ju yang du min ma ga shes na these ga resource ga chalak ngata ar goshat na ka tu jab tak ode information pungatang sakpa malep na ngatang phun sak shel sap kan phun sakpa ode friend pu malep na ka dukduni kana ta fan kai len mamian che ju sumir se kyo ju ki ngata employment ngata jasta sinang jak ba jaga ta laske met pi thik bu khimo che ju gawan na ngata stroll chik dong che dar si tus pe nok face sang fail la dakh pa khanok darang ngata 21st century dar ngata digital era jasta sinang dar in ngata jaga khachi anuk internet ya tower ngata daksan ওদের নকশ বর্দুদারাং আতা জু জাগা চেনুক ছানা ওদেনুক ইয়ৎখান শর্বা নাচুনলা গাহে আতা ওদে চিজাত কোন ওদে ইনফরমেশন উন ওদে ফ্রিনুন মালে পিস্রলিকা খা অনলাইন তামচিক ইয়ানি জব ইয়া লাসকি ফ্রিনচি গনা তো দুন খুই কানা খুই লাগনা চে জু খান দুনি কানা ফান কেলেন মাইন ইয়ান মামেত গভর্নমেন্ট সার্ভিস আতা গাসুক জত না গা মিসাল কে তোর পর সার্টিফিকেট জু জত না তো অ্যাপ্লিকেশন চি গাতা লব চুক চাই জত না তো ইয়াং দুমিন মা গা লাশিক রুখশিক গভর্নমেন্ট নি চোস না গা তো গাতা লব চত না তো দুন গাতা জব তক ইনফরমেশন লব সে মেনে গাতা ওদুন নিমি না ফ্রালুক্স বা ইয়ান মামেত এগ্রিকালচার রি লং পেরো গাতে সাগেত খানি মিমাং সুনিস পেরা গাতা তানা ইয়াং দুনা গাতা ডিজিটাল লিস কোলা গাতে জিস দ্যাট ইজ ইয়ানি মিমাং গেস্ট্রেন সোনা নো মিমাং মাংমো গাতা দোয়াং ইউতে নাং গাওয়েনি লাগা মোবাইল ফোন জেরনা বাকি টেকনোলজি নি খুই লাগা পেনে মেতাং খুই লাগা দুজিক ইয়ারি খুয়া জিন মেতাং চান দুজ বেসাং আতা এক কাসমি নাকসবার দুই থবে ইয়াং জায়গা চাং আদা মানে বিজলি আদা নাকসবার দু তাং জু ছানা গা টেকনোলজি কি না কাতক আতা দিনে বিজলি স্ত্রলি কামে না আতা ডলব মেত ছানা ওদে বিজলি মেত না কাতক আতা ওদে টেকনোলজি ওদে চালাগুন মারুল ছানা ওদে চালাগুন মারুল না কাতক আতা সাকপা গা ফ্রিনচি গিয়া গা সরচি আতা মিলেপচা দুয়াং আতা নাকসবার দু চিকলানি জুনচুক জায়গা মাংমং আতা দুয়াং ছাজুনচু কি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আতা দশাসে নাকি রাং স্কাতে আনুক ওদে ফ্রিন পুম মালিপ পিস্ত্রোলিকা রাই মাদ্রী জবান পেয়ানুক ফাসকাত পেয়ানুক ওদে ফ্রিন পু মালিপ পিস্ত্রোলিকা ওদুনে কানা ফানি

0: রিটার্নিয়ান খানুন আঙাতেস আকাশবাণী কারগিল স্টেডিয়াম লোক স্কো জুসি খংসে কারগির জং ইয়াং লাদাখ ইউটিউন লোক মিংচন ইমি স্কাত নেশে শ্রিক সিরহুং খাসপা চিক চিক মহতরম ডক্টর মোহাম্মদ ইলিয়াস হেপোয়া নাতে দিরিং আকাশবাণী কারগিল ফেসবা পডকাস্ট ছির ক্রিম স্কোর লোক রিঞ্চন গ্রোন পে জুস্তে কাজ কেউ জুসে খুঁজছে ডক্টর সাহেব ইয়ারাঙা সুগত সিসনাল্লা আকাশবাণী কারগিল স্টেডিয়াম লোক রাসুজু ইয়ারাঙা ইয়েরি রিঞ্চন তুসুনাম না তুসমিংসে আকাশবাণী কারগিল স্টেডিয়াম লোক
1: বসে জুসুজাত সাহেব ইয়ান্তানা ইয়ান্তিং ইয়ান্খান গামা
0: ছানা ডক্টর মোহাম্মদ ইলিয়াস সাহেব নাতিদি পডকাস্ট স্ত্রোলিকা নাতে শিংশের বিংরেস ছানি তুসত রুগুনে ফেতিকা লোকসো লোকসো খাতুসিনিকা মীমাং সুন সাপা হাগো স্পেরবি হাগো লেপচুপি নাতে ফ্রালুকস বাছাত ছানা দিরিং ইয়ারাং জরনা স্কাতি হ্লং পেনু খাসপা মন ইয়ান ইয়েরস পিএইচডি ডিগ্রি ইয়েরস লেনজু ছানা নাতি রিঞ্চন ইউলি মীমাং সুনলা ফেসং এ খাথু সুন চোলা গান সক নাতা জগজেরি মিছে খাকচান ইনং দিয়ান চোসলা নাতি সোস পেন নাতি সোসাইটি আনু নাতি মহাশির আনু গাজাতি নাতে সে ফোটেন ইয়ত না কাতো দিয়াং নু নাতা লজ্জো মুমে গেউ জাসিন গান আনু না সুবা জা খাকচান জিক জিক নাতা গা সোসাইটি চে আনু সমাজ আনু দুক না কাতো নাতি স্কিপ না নাতি দুক না নাতি খোলটো না নাতি দুম্বা না দিউন গংমা স্পেল বা নাতা এক ইনসানি মাশেরা চানু সমাজ আনু সে চকশে আনু দিউ নাতি মিসে পয়েক সে আছে আছেন ছানা দিয়া নুক নাতে দিন পডকাস্ট পেম শাহরুখ বাচাবে জু স্কাত না শেসরিক সিস করবে নুক নাতি রিঞ্চন গেন খানুন সাপা হাবলে চুপাতি ছানা গোমা ইয়ারি কানা সওয়াল পুঙাতে দিয়ানা বাচাবে জু দি স্কাত
1: ইনসান লা আতি মিউল লা আতাং দি মিউল লা আতাং দি স্ট্রোল চিরগোস পনা সুরেন সুয়ে স্কিল লাস পেরা তাং মিনা আতাং স্ট্রোল চিরগোস পনা দে অনুক উর্দু নে জিনুক আলফাস কমজমা
2: ইনজিন
1: ছানা দে স্পেরান সক জাম্বাস থুং সে গাতে সঙ্গাতি খে কানা গাতে জেরবি দোলা স্কাত জেরু ছানা স্কাত ইনচি উনু জবনা গাতা গাতি সিনিয়া সামজিক চিয়ত না তো ইয়া গাতা সিনিয়া চি থোন ইয়ত না তো চি সামেন ইয়ত না তো চি ডুলেন ইয়ত না তো দো গাতি এ মিছন লে লেপ চুপ মিনা গাতে ইয়ানি ইস্তেমাল বে কল বে স্ট্রল পোলা গাতি স্কাত স্কাত ছানা গাতে মজবুই তো পারমানেন্ট দুসে চুমস্তা না তো মাতাং সুনে সুয়ং আগর কত দিসকাত পুমেত না তো মাতাং আমা না আতি মিউল লুলচা মিন্দু এনি ইউলি ক্রিমস না ইউলি নিজাম লুলচা মিন্দু চান দিসকাত পু মাতাং জারি চি শিন সুসকাত পু মাতেস মানে দুসে চুং সে জের না তো স্ট্রল চিন চিন
0: বাসে চুং আতি জাজবাত উন সাক নাতি সামজোন সাক নাতি স্কিট না সুদুগুন সাক গং মা চিক চিক আলাপ চুক চাস পু দেসকাত পে স্ট্রল লেগে মত মাতাং আমা নিয়ে চাস দুক মিন্দু খাজু চান দেগা না নাতেস দেনা না থুতে ইয়াংস পেরা চি চিক ইয়ারি কানা ত্রিফরা লুক্স বাজাবে জুদি স্কাত্রিক্স পু মাতাং আমা না খিমিক নাতাং নাতি সোসাইটি আনুক থাচা সিনজু ফেসে সঙ্গাত জর না কাতো নাতে দুম লেসপেরা তাংসু নাতি সামজুন গাছ অলেপ চুচা সিন নাতি ফিলিংস নাতি আইডিয়া সুনসা ইয়াং চিক সাপা চিবা সেলেপ চুচা সিন জরে ছানা দি স্কাত ই রিক্স খাচিক নাতাঙা ফেসে সঙ্গের না কাতো ব্রিজেস ত্রোলে গাঁতে সঙ্গাতি সামজুন নিয়ন খানুন সাকপা লেপ চুগত তাখা নুন সাকপা লেপ চুগত ইয়াদুমিন মা নাতাঙা জেরচা স্পেরাও জেরে নাতাং ইয়াং সাকপা লেপ চুদ ইয়াদুমিন মা তাঁ লহদা খারদা বাচা স্পেকাং নাতাঙা ইয়াং সাকপা নাতাঙা চিদু ইয়াং আতে খো সাকপা চিস পেরে তাং চিন দিউ লহদা খারদে গাং নাতে পাতা চা চুদ হাজু ছানা দিউ নাং নুনা সুবা সিং নাতাং খাচান ইন মিসকাত পু গাউর সি চা সিনজু ইয়াং দিউস নাতি সামজুন না নাতে লাজুন চামচিল সামো উষ্ট সিনজু
1: কাসে গিয়ে সেন আতিল তেন আতো স্কাতি কাসম জেরিয়া স্কাতি দশটা মহমদ রিক্স মহমদ দেন না সক পছন্দ গিয়ে সেন আতিল মানে আতিল তাসে কেউ না তো গিয়ে সেন মানে মহমদ দেন না মানে বুনিয়াদি আতিল মানে স্টিং কেউ না তো দেন জিবি তো বেরা
0: কাসে বসে
1: সুন্দর জিবি না না সক বানাস না লাইন চুক আতি ফাসকাত
0: ফাসকাত
1: কাসম জিচি ফাসকাত নি সেরে সে দুক নাতি একতিসা একতিসা ভিজা বান জেরে আতিল চাপ পিসকাত
0: ইয়াং চে কেন চাপ বসে
1: সুমেরিস ছেনুক আতা ব্রিজ কত গেরে সে ছেনুক আতা ব্রিজে সে ছেনুক আতা ইশারাতি ইয়ানি ইশারে কা সুনে সুয়া কা লারদা কা
0: লারদা খারদা তা সিগাস
1: দিশ বিকো না গিয়ো সেনা আতা সাকবাস না না ফাসকাত পু
0: মানা খাদি
1: ফাসকাত পু আতা আতি আমে কানা লপশিন সু দিউ ni nga tang gar mahol chen duk na to yul chen duk na to de yul peno gharang lob se
0: yong cha sin yang sa be gos pa cha cha
1: sun
0: du bakhsh
1: ko gher jori tor par je chus bana mana ma shes pika ya
0: snamet ba gharang bing nang gos pa yong sun
1: chan di sun ne nu sun je sun ne nu skat pu